0: आपने तो दीदी को एकदम धो डाला।
1: इसमें जनता का जीत है, मोदी जी का जीत है।
2: आज के की खावे झालमुड़ी ना माचर झोल।
0: How will you celebrate?
1: झालमुड़ी माचर झोल with रसगुल्ला।
3: You know, you remember, you promised me that you will come to Kabini and do an interview with me. You like going to the forest?
4: This is a declaration of our state that to the entire country that our Kerala is secular.
5: ये विजय बंगाल की जनता के विशेष करके मातृशक्ति की।
0: One clip that went most viral was the non-interview. Cruz spent some time with him. We have these whistles out for you, and the whistles are for the fact that you got the poll right, which is quite fantastic.
6: We saw you campaigning, ma'am, for the RG Kaur victim's mother as well. You know, that was a telling moment. Do you believe that that incident in some ways was a tipping point?
7: I think that Shiv is not, was not the only incident.
8: Tabhi puran khule তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
9: ভরসা অন মোদি জি অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যানেজমেন্ট অ্যান অ্যাসিওরেন্স অফ কারেজ গিভেন বাই অমিত শাহ জি টু অল দ্য পিপল উই আর উইথ ইউ
10: ইলিগাল মাইগ্রেন্ট ইয়ে বাংলাদেশে ঘুসপিটিয়া কে লিয়ে ইয়ে দোনো পার্টি প্রতিবাদ হ্যায় দেশ কি জনতা কে লিয়ে নেই।